yɛhyɛ wo animonyam bebree ayɛ wo adom ne wo pɛ ɛne yɛda so tusu nkwa mu yɛda wo ase anapa yi de wo hene